0: 11:30 পর্যন্ত।
1: আমার ফোন নম্বর হেলা
2: 0667029562329568।
0: মনে রাখন্তু 0667029562329568 এবং এহার প্রসারণ শুনন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9টা-10টা পর্যন্ত।
3: হ্যালো
1: হ্যালো
3: কি
1: হ্যালো আকাশবাণী ভবানী পাটনা।

শ্রোতা বন্ধু আপনার কথা হয়ে কেতবে সময় সরিগাল জনা পড়লানি কার্যক্রম এইটি রাখবাক হব তেমনি সবুথর ভাই আজ বি কার্যক্রম সম্পাদনা এবং প্রযোজনা করে সচ্চিদানন্দ মল্লিক উপস্থাপনায় মুহারিকা রুচি নমস্কার।

শ্রোতা বন্ধু, খরা দিনের সাধারণত ঘরকু কেহি অতিথি আসিলে চা কফি বদলরে থন্ডা পানি সরবত দিয়া যায়। আগরু খরারে ঘরকু যি আসিলে মাঠিয়ার থন্ডা পানি, পরে লেম্বু চিনির সরবত কিংবা দহি সরবত পিইবাকু দিয়া যাওতলা। কিন্তু সময় বদলি যাইছি, মাঠিয়ার থন্ডা পানির স্থান নেইছি ফ্রিজর বোতল ভরা থন্ডা পানি, সরবতর স্থান নেইছি থন্ডা মৃদু পানীয়। এই যেমতি পেপসি, কোকাকোলা, স্প্রাইট এইভাবে ঘরকু কে আসিলে আমি তুরন্ত দোকানরু যাই, নচেত ফ্রিজরে সংরক্ষিত থিবা থন্ডা মৃদু পানীয় গোটে গ্লাস ধরাই দেউছু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଟି ନିବେଦିତା। ଗୀତ ରଚନା ଡକ୍ଟର ବାସୁଦେବ ପ୍ରଧାନ।

জিয়াপাইন ভিতরে হরমোন এনজাইম আর অনুসার ইসবু অমল বৃদ্ধি করিথিসিয়ে রোগ প্রতিরোধক শক্তি বড়াবার সনে সনে উপকারী অণুজীব সংখ্যাকে বি ই বড়াইথিসি ফসল নে আলোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ইটা বৃদ্ধি করিথিসি ইটাকে ছাড়ি করি জিয়াপাইন সংগ্রহ পছে সে জাগানে থিবার পদার্থকে আমর চাষিদা মনে খিপাশে বি তাকে ব্যবহার করি পারবে। ই হরমোন কে ফুলগছ আর পরিবা মূলমন কে আমি এটাকে প্রয়োগ করি পারমায়ে এটার সনে যদি গায়ামুত মিশাই করি প্রয়োগ করমা বইলে এটা কীটনাশক ভলিয়া বড়িয়া কাম করবা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: তিনিটা কলেজ রে
1: ব্যস্ত হও না
0: ফিস তো দেখো
2: হে কোন খবর
3: কোন হলো
1: ফিস রো টেনশন
3: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে তো রাস্তা ক্লিয়ার
4: ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটারাল
3: সিএ কোটি
4: মিঠা RBI কহে
5: করা সঠিক আরম্ভ হুয়া ফাইন্যান্সিয়ালি স্মার্ট
6: QR কোড স্ক্যান করন্তু 5000 ৰ ক্যাশবেক পাঁতু বাহ আজি বঢ়িয়া দিন
7: ফসিলা UPI পিন এন্ট্রিং কেবল টঙ্কা পঠেবা পাই উদ্দিষ্ট
5: RBI কহে
8: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
9: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
10: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
11: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
12: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি মাত্র গোটিয়ে ক্লিক রে
13: আরে বাহ
7: ফসিলা
5: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি RBI কহে
8: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
9: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
10: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
11: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: ए मुर्भे वासु, ए मुर्भे वासु।
1: गुरुवारु दादा, जुहार जुहार।
0: छिंडी रे मुर्भे, जुहार जुहार जुहार। जी केंता केंता हाल चाल है बोलचे?
1: केंता केंता रे बोलसु दादा। देखुछु तो डालुआ धान खणा जेन करी थिली
0: होई,
1: एटा कोटा मोडा एबे आरंभ कोली ना।
0: हां
1: सेने तो झोका झोक काम चली छे आरो।
0: हां तोर डालुआ धान काटुछु ना बोल।
1: होय होय
0: मुई घले बोलनु।
1: होय
0: ई आम दीरा पासी करी लो खाठी छे बोल।
1: होय
0: तो ई आम दीरा के तुला तुली कोरी कोरी बिका भंजा करू छे।
1: एटा तो सत कथा दादा। जे नाम गो जुट के तुई लगैथिलु केडे कष्ट जतन पातन करी कर पाली थिलु
0: होई,
1: से गद जेनेबे तोके झुपा झुपा आम फुली दउ छी
0: होई,
1: तो रोटा के भी बने करू पैसा दुटा आसु थिबा।
0: होई होई होई
1: जे दादा, आमे तो इधान कोटा कुटी करू छु बोलनु। ई भितरे जेने ओदिनिया झड़ो वर्षा जेंता माडी होउछि।
0: होई होई
1: ई कालो पैसा की लागि बोलनु।
0: होई होई
1: एबे देखु थिबु खरा करू थिबा जेंता टिके बेल बुडी आसुछि।
0: होई
1: धोका पवन करी करी जेंता पैन वर्षा होउछि दादा, आर केने जैसि बोलबु।
0: होई पैन वर्षा तो होउछि बोलनु, तार संग चढ़चड़ी घड़घड़ी ना तो केंता केंता लागि जाउछि रे मोर भाई।
1: तुई एबे पॉइंट থাকে আইলু হেটা খাত কে মই কইমি বলু থিলি। তুই তো জানিছু
0: হই
1: ই ঘড়ঘড়ি চড়চড়ি বইলে
0: হই
1: ই বিজলি মরা বইলে মকে কি জীবন কে ডর।
0: হ্যাঁ
1: মই ঘরু বাহারে নেই মাতর কা করবু, হে খেত কে যাই থিবু
0: হই
1: যেতে বেলে বিজলি ঘড়ঘড়ি মারি দউছি
0: হই
1: কেনে কে যাইছি কেনে নুকছি বলবু।
0: হই হই হই
1: তো দাদা ইটা দেখলা কে বলনু।
0: হ্যাঁ
1: মই এবে ই আমার রেডিও নে বি শুনু থিলি।
0: হ্যাঁ
1: যে কেন কেন গা মন কে আড়ে পরে।
0: হ্যাঁ
1: ই জেনতা খেত খোলা কে আমার চাষী দাদা মানে যাই থিসন, ই ঝড় বর্ষা হেলা বেলকে ঘর কে ফিরি নেই পারুছন।
0: হই
1: আর হেনে কেন গত তলে কেন আশ্রয় নি গলা বেলকে
0: হই
1: ঘড়ঘড়ি চড়চড়ি মারি করি সেমানকর জীবন বি পলে যাচ্ছে বলি।
0: ইয়ে বুয়া হো
1: কেড়ে কথা দেখ, খালি মনুষ্যর জীবন নেই সে দাদা।
0: হ্যাঁ
1: আমার ইজেন গৃহপালিত পশু
0: গায়ে বুছরা,
1: হয় গায়ে বুছরা হেলা, ছেল মেড়া হেলা কি ভয়েস বি হেলা, ইমনে যেন চড়াবুলা করি যাইথিবে সেমান বি ফিরি নেই পারলা বেলকে
0: হই
1: কেন অসৎ জায়গা না থিবে সে বেলকে ঘড়ঘড়ি দৌছে মারি আর বজ্র পাতনে জীবন বি চালি যাচ্ছে।
0: হই
1: তো সেতির লাগি আমার ইজেন চাষী দাদা মানে তাকর অমূল্য জীবন কে বাজি লগে করি চাষবাস করি যাচ্ছন খেত কলা কে বলনু, তো সে জীবন কে কেনতা করে আমি সুরক্ষিত রকমা ই অদিনিয়া ঝড় বর্ষা নে সেতির লাগি বি খনে জাগতিয়ার হবার কথা কে বলুছে।
0: জি শুন তোরে মোর ভাই, তুই তো মোর নু দুই অক্ষর অধিক পড়িছু বল, আর বড় বড় আঙ্গে আমার সঙ্গে কথাবার্তা ভেট ঘাট বি হোচু, যে কেনতা কেনতা করি আমি সুরক্ষিত রহি পারমু অদিনিয়া বর্ষা ঘড়ঘড়ি চড়চড়ি ঝানুন যে ছনে কয়তু বেলে বনে হেতা কা মলচা।
1: দেখ দাদা, আমি তো কেন খেত কে যাইথিমা
0: হই
1: কি কেন দূরিয়া জায়গা কে বি যাইথিমা
0: হই হই
1: যেতে বেলে বিজলি ঘড়ঘড়ি হেবার সম্ভাবনা দেখা দউছে
0: হই
1: গোটে সূচনা নি দউছে কে দাদা, পাক তো গোটে সূচনা দেবা
0: দেবা
1: তো সেবেল কে আমি আর হেলা নেই করি করি।
0: হ্যাঁ
1: আমি তো জেনতা করিবি সে পাখা পাখি যেন সুরক্ষিত ঘর আছে কি কেন ছাদ জায়গা আছে বলে সে জায়গাকে আমি পহেলা পলে জিমা
0: জিমা
1: আমি আর নেই যুগু থিমা না যে বর্ষা নেই ভাইল হুয়ে বিজলি ভাইল নেই মারে বলি করি
0: হই
1: মাতর আমি যেনতা দেখি দেমা পাগরাগ ধুকা পবন আরম কলা না আমি পহেলা গুটে সুরক্ষিত জায়গাকে পলেই জিমা
0: পলে জিমা।
1: আর গুটে কথা দাদা, যেতেবেলে আমি দেখলাম যে বিজলি ঘড়ঘড়ি মারবার আরম কলা না
0: হই
1: ই খোলা জমি গত তলে কি পাইন ভিতরে বি আমি লুকবার নেই না। আর গুটে কথা, এবে তো দেখুছু মোবাইল মনে আমি সব লোক ধরুছু, মোবাইল কে মেসেজ মনে বি আসুছে, ভাল ভাল সূচনা বি আমার চাষী দাদা মানক লাগি নাই আসুছে কে, তো সেটাকে ধরি করি কেন

0: শুনলি রে মোর ভাই,
1: কেনতা লাগলা দাদা?
0: যেন প্রকার গানা সে প্রকার বাজনা, তার সঙ্গে রোজা ঘর খোজা খাইলা পরা লাগলা।
1: খোজা তো খাইলু মাতর, যেন দাদা মনে তোকে খোজা খোয়ালে,
0: হ্যাঁ
1: সে দাদা মনকে গোটে ধন্যবাদ নেই দৌ। হ্যাঁ
0: ওই ধন্যবাদ তো দেমু বললু মাতর, এ ধন্যবাদ দেলা ভিতরে হে দে আমার চাষি দাদা গোটে আসলে না বললু।
1: চাষি দাদা তো খেটলে না, আজি বলবা কে দাদা, মুই কথাবার্তা করছি,
0: হ্যাঁ
1: তুই কলে কলে বসে কর শুন।
0: হ্যাঁ
2: দাদা জোহার।
3: জোহার।
2: আপনার পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে দিয়ে দিও।
3: মোর না হচ্ছে সুরেন্দ্র রণা, মোর ঘর হচ্ছে ডুমেরপালি, ব্লক হচ্ছে রামপুর, ডিস্ট্রিক্ট কলাহান্ডি।
2: তো দাদা এবে আপনার কেনটা করুছেন?
3: এছেন বর্তমান আমার চাষ চালিছে পনিপরিবা।
2: তিয়ার কথা গুটি কহিলে দাদা যে চাষ করুছেন, কথা না হচ্ছে চাষ কাম যাহার আর খেড়ে সুখ তাহার, চাষ করি করি কেতে খুশি না অছেন?
3: চাষ করি করি মুই বহুত খুশি না অছেন, যেহেতু ঘরু আউ কেনে কে নেই যাবার না বাহারকে পরিশ্রম করি, যেহেতু আমার জমি বাড়ি টিকে অছে সেথিরে একা পনিপরিবা চাষ লগাই করি সেনা চাষ করি করি বহুত খুশি না অছু। ঘরে বি সমস্তে সাহায্য করুছেন, আমার মিসেস বি আমার সঙ্গে যে করে বহুত সাহায্য করছেন।
2: তেয়ার কথা দাদা চাষবাস তো গোটে লোকর হাতর কথা নাই, সে আমি যেতবেলে চাষবাস গোটে করুছু আমাকে খুব গোটে লোকর সাহায্য দরকার আছে। তো আপনার পরিবারের লোক বি আপনাকে পুরা সহযোগ করুছেন, এটা গোটে সুন্দরা কথা। তো এই বছর কেন কেন চাষ সব করেছিলে আপন?
3: এই বর্ষ মুই ফার্স্ট নে শাগ টিকে পকাইথিনি, ভাজি শাগ, আর আহরি 30-40 কেজি মঞ্জি পকাইথিলি। তারপরে টমাটো লগালি, টমাটোরে বি ভল লাভটে মিললা, অধিকা টিকে ফললা। আম রবিনার করেছিলি, তারপরে ভেন্ডি কলি, মাখন টিকে যোগাইছিলি, আর পনিপরিবা করি করি কমসে কম দিনকে 800-1500-2000 প্রতিকে বি বিক্রি বটা করিছে।
2: সুন্দরা কথা দাদা, আপনার তো ভিন ভিন প্রকার পনিপরিবা চাষ করুছেন, আর ঠিক হিপাশে তাকে বিকা ভঞ্জা বি করুছেন। তো এবে কেন কেন চাষ সব চালিছে আপনার?
3: এছানকা ভাজি শাক অছে, আর ভেন্ডি অছে, তরবুজ বি করছিলি, তরবুজ বি সরিগলান, এই বর্ষ তরবুজ রে লাভ মিললা, ঠিক লাভ মিললা, যে টিকে আর টিকে হবার কথা।
2: এটা তো আপন কহিলে যে ভিন ভিন প্রকার চাষবাস সব আপন করুছেন, তো এই যেতবেলে আমি চাষবাস গোটে করছো আমাকে বিহন দরকার থিসি, মঞ্জি দরকার থিসি, এটা সব আপনার কেন সংগ্রহ করছেন?
3: আমি বেশি করে তুসরা আর টিল্লা ঘর একা মঞ্জি আনসু, মঞ্জিরে টিকে ঠিক জিনিস আনলে একা ঠিক লাভ মিলবা, সেথিলে বলি টিল্লা ঘর কিংবা তুসরা আর আনসু। আর
2: চাষবাস না আর গোটে কথা আমি দেখছো যে যেতবেলে চাষ বড়ি আসুথিসি সেতবেলে সেনে রোগ পোক কিরা মকরা লাগছে, তো এটাকে দমন করবার লাগি আপনার কাঁটা সব করছেন?
3: এটাকে দমন করবার লাগি হলে আমি ঔষধ টিকে পকাবাকে পড়বা, আয়ুর্বেদিক ঔষধ বলে লিম তেল টিকে পকালে টিকে বহুত ভাল।
2: তো যেতবেলে আজ আপনার সঙ্গে কথাবার্তা করুছ নিশ্চয় পচরাবার লাগি চাহিমি যে এই যে পনিপরিবা চাষ সব আপনার করছেন, এটাকে বিকা ভঞ্জা কেনার করছেন?
3: বিকা ভঞ্জাটা আমার তো ডেলি মার্কেট রামপুর, রামপুরকে নিয়ে করে রাখা যায় দোকানে দে দেশ।
2: তো দাদা এবার সময়ানে গোটে কথা, খুব গোটে চাষি দাদা মানে ভাবুছেন যে চাষবাস করি করি চলবাটা টিকে মুশকিল বলি করি কেতে চাষি দাদা মানে বি কহুছেন, আপনার হিসাবে এবার সময়ানে চাষবাস করি চলি হবা কেন?
3: চাষবাস করি করি খুশি না জনে লোক চলবা, পানি খালি তাকে সফিসিয়েন্ট দরকার, ফায়দা পে পারবো, আর চাষ করি করি জনে লোক বুড়ি নিয়ে যায় ফায়দা না খা রহবা।
2: সৎ কথা দাদা, যে সবু লোকর মুহনে হসি ফুটুছে, যে সবু লোকর পেটে দানা দেউছে, যে সবু লোকর লাগি তার নিজের সময়

0: শ্রোতাবন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র কার্যক্রম মতামতর কার্যক্রম চিঠি পাইছুকু আজ পুঁ কিছুদিন পরে শ্রোতাবন্ধু মানকর নূয়া চিঠিকু নেই কিছু মতামতকু নেই সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছুরে আমি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: মু আশ্বাসনা পটনায়ক
0: নমস্কার আশ্বাসনা দেখিবা আমার শ্রোতাবন্ধু মানকর মতামত কি কোটু পঠাইছন্তি এবং কোন নূতন মতামত পঠাইছন্তি
1: হ্যাঁ কার্যক্রমের প্রথম চিঠিটি আসিছি জুনাগড় জেলা কলাহান্ডি রু লিখিছন্তি পুপেশ রাউত মু আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর নূয়া শ্রোতা মু কেবে রেডিও শুনুনথিলি কিন্তু থরে সাঙ্গমানক সহিত মার্কেটরে থিবা সময়রে গোটে দোকানরে রেডিও বাজুথিলা শুনিলি টিকে ভালো লাগিলা দশ মিনিট জায়গায় মু অধঘণ্টা রহি শুনিথিলি বহুত ভালো লাগিথিলা আপনক কেন্দ্রর কার্যক্রম এই সময়রে মধ্য রেডিও প্রসার হেউছি শুনি বহুত খুশি অনুভব হেউছি ভাবুথিলি রেডিও খালি গাঁ গহলিরে লোকমানে শুনুথিবে কিন্তু টাউনরে মধ্য বহুত লোক শুনুছন্তি মু মধ্য এবে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর জনে নূয়া শ্রোতা ভাবে যোগ দেলি মু কাম করে তেণু সময় কাড়ি কাড়ি নিশ্চয় মো মতামত রাখিবি আর সমস্ত কার্যক্রম শুনিবি আর মতামত মধ্যে দেবি রহুছি নমস্কার অপা এবং ভাইঙ্কু মধ্যে নমস্কার
0: প্রথমে তো আপনার মধ্য আমার তরফর প্রতি নমস্কার এবং বহুত খুশি লাগিলা আজ আমাকু যে আপন নূতন ভাবে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সহিত আজিঠু জড়িত হয়েকি রহিবে আপন আগর শুণু নথিলে কিন্তু হঠাৎ আকাশবাণী সহিত আপনার সম্পর্ক স্থাপন হয়েছি কার্যক্রম গুড়াক শুণুচন্তি এবং আপন অনুভব করে পারিলে যে আজিবি আকাশবাণী কেন্দ্রকু অনেক লোক ভালো পাউচন্তি কেবল গাঁরে কাহিকি সহরে নগরে মধ্য অনেক লোক শুণুচন্তি আকাশবাণী যে ধর্মরে তার প্রচার ও প্রসার করুচি যে প্রথম কথাটি হচ্ছে শিক্ষা দ্বিতীয় কথাটি হচ্ছে সূচনা এবং তৃতীয় মনোরঞ্জন তিনোটি যাক

0: आकाशवाणी एट 90.90 साल की आवाज दिल से दिल तक नॉन स्टॉप धमाल पुरानी यादें नया जोश है देश का रेडियो अब भी बॉस है आकाशवाणी के गौरवमयी 90 साल
1: আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান রাতে 8:15 প্রচার করুছু হিন্দি ভক্তি গীতর কার্যক্রম কার্যক্রমের শিল্পী হলে জগজিৎ সিং শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে
2: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস